0: You are.
1: Ujala Radio Headlines. Na verwoestende overstromingen deze week in Nepal zoekt het land specifieke buitenlandse hulp. De Iraanse Islamitische Revolutionaire Garde claimt via Telegram volledige controle te hebben over de straat van Hormuz. Het Amsterdam-Rijnkanaal gaat vanaf dinsdag dicht voor grote binnenvaartschepen. Er zijn namelijk te weinig scheepvaartbegeleiders om de veiligheid te garanderen. En ondernemer Henny van der Most raakt opnieuw bezit kwijt. Ook zijn luxe villa wordt geveild, volgens RTV Oost. En tot zover de headlines op Ujala Radio.
2: Ye kya?
3: Tofa.
2: Tofa? Tofa to mujhe dena chahiye tha.
3: Tumse tofa maine le liya hai.
2: Ji, mujhse?
3: Tumse, tumhari, teacher.
2: जोकर, इसका क्या करूं?
3: इसे अपने पास रखो, मैं तुम्हें तुम्हारे लिए तुम्ही को लौटा रहा हूं।
2: जी, मेरे लिए?
3: देखो, एक दिन राजू बड़ा होगा, लेकिन जोकर राजू ऐसा ही रहेगा, भोला मासूम। इसे जिसके हवाले करना सोच समझ कर करना। दुनिया में जोकर के साथ जो करता है मजाक करता है।

En dan zijn we weer terug hier vanuit GA Event Center. Brazzafest, Childrehaas, zullen we wel op. Brazzafest is in volle gang. Minuten over 4 geworden bij UR Ujala Radio. Mijn Lloyd Mahabir en zometeen Abhi Dekho Jai. Kiki Hamar Samni Aapar Aiga. Jis er ham baat kar sakila. En misschien dat ik een paar mensen hier kan interviewen die hier zijn. En daarmee bedoel ik de bezoekers natuurlijk. आज रात्रि के समय 7 बजे से प्रोग्राम भी पेश किया जाएगा रतन के जरिए एंड अफ्तू नाथ न्यूज दान कॉमिक रेन एंड दाना ने रतन हेट फॉर माय ओवर

0: और उजाला रेडियो का प्रोग्राम में अभी आप मृत्यु समाचार को सुने।
1: यू आर Dit is Tim Schaap van de ANWB. Er staat alleen file in het zuiden van het land op de A76. Voor de Duitse grenscontrole 2 kilometer en 10 minuten vertraging. En tot zover de ANWB verkeersinformatie.

Bij mij hier vanuit studio Rotterdam. Burana manier, Meripia is in hallo. Live hè, en we proberen te schakelen. Maar het wil af en toe de techniek laat ons soms in de steek. Een gied hebben we aan je gehoord. Hamari program ka opening song. Aur, उस गीत के दरमियान इतने सारे लोगों ने ऐप किए हैं आप यकीन नहीं मानेंगे. Ik ga wel moeten schakelen straks naar Lloyd, als het goed is, na de break van 8 uur. En wanneer ik dan terug ben, sowieso naar Lloyd, maar hoe lang dat gaat duren, dat weet ik niet. En dan zal ik Sabhi Appers Kelie Shuru Karingi. Desa Moka Milta, hè. Giet Chalanika. Je kan nog steeds appen naar 020-363-0808. Zo heb ik een naam, zei Aardabadje. Als ik terug ben naar Lloyd Mahabir. तो आप सभी के लिए गीत हम चलाएंगे जरूर से जरूर यकीनन. Enjoy Saturday Night Fever from our studio Rotterdam. Well, and enjoy your weekend मेरे प्यारे सुनो. Here in Rotterdam बारिश हो रही है and helpful wind. सविता सिंह मेरे प्यारे सुनो and who hates so calvary.

Ia beautiful Mary Perry se n-a lovit un trator. Am să făr. Brani nagma volgens mij begin jaren 90 of het was zelfs 1990. Am să făr. Yes, Saturday Night Fever है मेरे प्यारे से नौलोचे और हमने गुजर चुके हैं नौ बजकर एनवाटिक बखराई पति सुपर गजेलग दार इंडिया इवेंट सेंटर देन हाग शहर में आज पहला दिन ब्रासा फेस मेला इंडोर और आप देख रहे हैं एक वीक नीट फाइव यूली मा हियर बाउटर स्टूडियो रोटरडम जोर तोड़ से बारिश हो रहे हैं और ये कैसा मेला है इंडोर है daar heb je helemaal geen last van. De topbandjes, dansgroepen, oude, lekker eten. Nou, morgen ga ik wel zeker genieten van het lekker eten. Toen heb je nachtingen, enjoy kringen. Maar morgen is eigenlijk mijn echte vrije dag, maar ik ga daar. Maar ik ga wel met Lloyd proberen een beetje uit te zenden, live. Aur aap bharpoor aana chahenge to ye mumkin hai mere pyare sunne walo. Check www.brassafest.nl TikTok ke liye. Aap aaiye enjoy kijiyega. The best of the best wahan par hai. Har ek tarah ki formation band jo hai. Vandaag zijn er al massaal wat geweest. Morgen natuurlijk ook. Je kan meet en greet, dat is een soort milen, hè. Jo log shayad aapne bahut din nahi dekhe honge, wahan shayad aapko mil jayenge. Want GIA Event Center, daar gaan de feesten wel komen, want het is een prachtige locatie. En wij zijn blij dat we een van de eerste zijn die daar onze event kunnen organiseren. WhatsApp list की ओर हम बढ़ चलते हैं मेरे प्यारे सुनने वालों और भैया टोनी इसरी भी प्रोग्राम से आनंद ले रहे हैं फनाह भी फ्रेम में मोर्ख मुझे वर्क है तब भी तुझे ये सूते मारिक सीवेल dat je geniet van je weekend. Tony G uit Almere. Tony Isri G, ek geet hamne tayar karke rakha hai. Vishal Krul. Ki hamare Holland ka ek singer jo hai. Het is een blanke jongen. Maar hij sing so mooi. Unka gaya hua ye dard bhara geet Tony ke naam karta hoon. Dankjewel voor je appje.